পাগল ভাই সাকে নবীন কে ভট্টরাই হাজার নবীন কে ভট্টরাইকো ইয়ো গীতকো সাথ সাথমা আমি কার্যক্রমকো দোস্রো ঘন্টাকো অন্ততির আইপুগ্যাউ র ব্রুনাইকো সময় দেখার বিহানকো 9 বাজনকো লাগি 4:30 মিনিট বাকি রয়েকো ছ র কার্যক্রমকো ইয়ো দোস্রো ঘন্টালাই অব সমাপন গর্নে তরখরমা ছু সবিন রায় এন্ড দ্য ফ্যারোকো গীতবাট রফতার এনজয়